ওই রত্তা যোগী, ওই রত্তা যোগী হয়ে হয়ে হয়ে হয়ে হয়ে ওই রত্তা যোগী, ওই রত্তা যোগী হয়ে হয়ে হয়ে হয়ে।